চললাম। ওলে তাঙান তাঙান হালোবা ইয়াং তাক পর্নাহ উসাই। লিহাতলাহ সেজারাহ ইয়াং কিনি মেনাঙিস দি পেনজুরু, মেলিহাত সিকিতন মোডেন মেনজুয়াল কুঞ্চি কোতা। Integriti hancur menjadi debu yang terbang menderu hanya karena pangkat dan silau kilauan permata.